0: স্যার, ডেঙ্গু বাড়ি জুড়ে।
1: ডেঙ্গু ওড়িকান গে। তো ডেঙ্গু যদি মনে করো, ডেঙ্গু রোগ তো নকান গে সাধারণ রোগ লেখান গে, সর্দি কাশ কফ অনকা গে নাম কয়া, কিন্তু রুয়া দেব তো বাই বেশ। তারপরে বৃষ্টি কো যদি কো তাই বৃষ্টি দিন ডেঙ্গু তাহে না, এনখান যাহাঙ্গে ব্লিডিং মানে মায়াম কো সিরো করে কোন অড

প্রাণী জগৎ পর্যন্ত আমাকে এই সেবাব্রত প্রসারিত করা পড়িব। স্বচ্ছতা কার্যক্রমক কেবল রাষ্ট্রীয় দায়িত্ব বা সামাজিক দায়িত্ব ভাবি অটকি গেলে চলবনি। আমি যেমিটি আম পিলাটির শিক্ষা স্বাস্থ্যের যত্ন নেছু, সেমিটি তাপাই এক সুস্থ নির্মল গাঁ হেউ কি সুস্থ নির্মল সহর হেউ বা এক দুর্নীতিমুক্ত স্বচ্ছ শান্ত দেশ যোগাই দেবা আমার দায়িত্ব। সমস্তর সহযোগে এই দায়িত্ব অচিরে সমাধান হয়ে পার। স্বচ্ছ নির্মল পরিবেশ মনকু যেমিটি শান্তি দিয়ে, সেমিটি মনরে পবিত্র ভাব যোগায়। এণু স্বচ্ছতা দিগরে আমি এ যাই যেতিকি সহযোগ দেইছু, যেতিকি দায়িত্ব পালন করিছু, এবে আউ টিকে অধিক ধ্যান দেবু। স্বভাব সংস্কার সবুঠি স্বচ্ছতাকু অধিক খুঁজিবু। দয়াময় ঈশ্বরঙ্ক সৃষ্ট এই পৃথিবীকু অলিয়া আবর্জনারে ভরি দেলে সে কেবে খুশি হবে না, বরং তাঙ্ক সৃষ্টিকু সুন্দর করে রাখিবা তাঙ্ক প্রতি বড় সেবা হব। এণু স্বচ্ছতার দায়িত্ব তুলাইবা অর্থ একাধারে মানবর সেবা, রাষ্ট্রর সেবা এবং ঈশ্বরঙ্ক সেবা সম্পাদিত হয়ে পার। স্বচ্ছতা হি আমার নিত্য ব্রত হেউ।

শ্রোতা বন্ধু, আপন মানে পিএম সূর্য ঘর মাগণা বিজুড়ি যোজনা সম্পর্কে জাঁথে। ঘর ছাত উপরে সোলার প্যানেল বসাই উপভোক্তা মানে প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত মাগণা বিজুড়ি পাইপার। তেবে এই যোজনার সামিল হয়ে জনে হিতাধিকারী আসন্তু ভেটিবা।

0: এবং আন্তর্জাতীয় বাজারে আবশ্যকতা মধ্যে পার্থক্য উপরে আলোকপাত করেছেন। রপ্তানি সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান এবং এ ক্ষেত্রে অভিবৃদ্ধি লক্ষ্য নিয়ে জেলাস্তরীয় রপ্তানি প্রোৎসাহন পরিষদ গঠন করা যাবে বলে সে কহিছন্তি। এই অবসরে রপ্তানি ক্ষেত্রে সফল হয়েছে জেলার চাষী তাঁর অনুভূতি বর্ণনা করেছেন। নয়াগড় জেলা দশপল্লা এনএসি পক্ষের স্বচ্ছতা হিঁ সেবা অভিযান অধীনে সফেই মিত্র সুরক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে যাই। সহরর পরিমূল ব্যবস্থাকে সুব্যবস্থিত রাখবেন সফেই কর্মচারী অবদান তথা সে স্বাস্থ্য সুরক্ষাকে এই শিবিরের গুরুত্ব প্রদান করা যাই। এতে বিভিন্ন বিভাগের ডাক্তার এবং স্বাস্থ্যসেবা কর্মচারী যোগদে সফেই কর্মচারী স্বাস্থ্য পরীক্ষা করে। ঢেঙ্কানাল স্থিত ভারতীয় জনসঞ্চার সংস্থান আইআইএমসি ঠারে স্বচ্ছতা হিঁ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাই। সংস্থানর আঞ্চলিক নির্দেশক প্রফেসর আনন্দ প্রধানক নেতৃত্বে ছাত্রছাত্রী ও কর্মচারী যোগদে আইআইএমসি পরিসর সমেত আখপাখ অঞ্চলে সফেই করে। সেবা সংকল্প অভিযান 2026 অধীনে এক জেলাস্তরীয় কার্যক্রম নয়াগড় জেলা পরিষদ সম্মেলনী কক্ষে অনুষ্ঠিত হয়ে যাই। ছাত্রছাত্রী মধ্যে সেবা মনোভাব সামাজিক দায়িত্ব সৃজনশীলতা সৃষ্টি করা লক্ষ্য নিয়ে এই কার্যক্রমের আয়োজন করা যাই। এতে আটটি ব্লকর ছাত্রছাত্রী যোগদে। জাপানে চালিথিবা এশীয় ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের উত্তম প্রদর্শন জারি রয়েছে। পুরুষ হকি সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 4-3 গোলে পরাস্ত করে ভারত ফাইনালকে উন্নীত হয়েছে। সেইপরি তীরন্দাজ প্রতিযোগিতায় গণেশ মণিরত্নম কাংস্য পদক জিতিছন্তি। স্কোয়াশে জ্যোৎস্না চিন্নাম্পা, অনাহত সিং, তানভি খান্না, সামিনা রিয়াজ কাংস্য পদক হাসল করে দেশপাই গৌরব আনিছন্তি। 97 কিলোগ্রাম পুরুষ কুস্তি গ্রিক রোমান বর্গরে ভারতের নিতেশ সিওয়াচ রৌপ্য পদক হাসল করেছন্তি। ফাইনাল পর্যায়ে সে জাপানর প্রতিদ্বন্দ্বী ইউরি নাকাজাতঙ্ক ঠারু 0-4 পয়েন্টে পরাস্ত হয়েছন্তি। স্কোয়াশ প্রতিযোগিতায় মধ্যে ভারতীয় পুরুষ দল ব্রোঞ্জ পদক হাসল করেছে। রাজ্যের বিভিন্ন স্থানের আসন্তা 3 দিন পর্যন্ত বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। আসন্তা 24 ঘণ্টা মধ্যে বিজুড়ি ঘড়ঘড়ি সহ বর্ষা হওয়া নিয়ে বালেশ্বর, ভদ্রক, যাজপুর, কেন্দ্রাপড়া, কেন্দুঝর, জগৎসিংহপুর, কটক, সুন্দরগড় ও ময়ূরভঞ্জ জেলা পাই আঞ্চলিক পানিপাগ বিভাগ পক্ষের সতর্ক সূচনা জারি করা যাইছি। মুখ্য সংবাদগুলিক পুনি থরে। একবিংশ শতাব্দীর ভারত নূতন কার্য সংস্কৃতি এবং লক্ষ্য হাসল দিগরে অগ্রসর হয়েছে কহিলে প্রধানমন্ত্রী। নয়াদিল্লীরে স্বরাষ্ট্রমন্ত্রী অধ্যক্ষতায় অনুষ্ঠিত হেলা মহানদী জল বিবাদ সমাধান নেই বৈঠক। 2023-24 শিক্ষাবর্ষে নিয়োজিত কনিষ্ঠ শিক্ষকঙ্কু নিয়মিত কলে রাজ্য সরকার। এবং এশীয় ক্রীড়ার পুরুষ হকি প্রতিযোগিতায় পাকিস্তানকু পরাস্ত করে ফাইনালে প্রবেশ কলা ভারতীয় দল। আঞ্চলিক সংবাদ আজপাই এতিকরে শেষ হলা। অধিক সংবাদ পাই আপনমানে নিউজ অন এআইআর .gov.in ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর আপ্রে লগইন করি পারিবে।
1: আকাশবাণী কটক।
2: আজির প্রসঙ্গ অভিজ্ঞতার মার্গদর্শক বরিষ্ঠ নাগরিক আলেখ্য মাধব বেহরা উপস্থাপনার সুভাষ চন্দ্র শতপথী। মনুষ্য জন্মঠার মৃত্যু পর্যন্ত বিভিন্ন সোপান দিয়ে গতি করে থাকে। সামাজিক চলনি ও বিবিধ পরিবেশ দিয়ে মনুষ্য জীবন গতিশীল হয়ে থাকে। আধুনিকতার জীবনচর্যা মধ্যে বয়স্ক জীবনশৈলীরে পরিবর্তন ঘটুছি। সরকার মাগণা স্বাস্থ্য সেবা ও খাদ্য নিরাপত্তা ভি আনুষঙ্গিক যোজনার সুফল যোগু বয়স্ক বয়স সীমা বৃদ্ধি পাইবা সাঙ্গক দিনক দিন সে সংখ্যা বৃদ্ধি পাচ্ছি। ফলে বয়স্ক মানে পরিবার উপরে বোঝ হওয়া সমস্যা ক্রমশ হ্রাস পাই চালিছি। জাপানে বয়স্ক উত্তম স্বাস্থ্য সেবা ও সে প্রতি সংবেদনশীলতা সাঙ্গক স্বতন্ত্র ধ্যান দিয়া ফলরে সে বয়স সীমা আশাতীত ভাবে বৃদ্ধি পাইছি। বর্তমান জাপানে 100 বর্ষর ঊর্ধ্ব বয়স্ক সংখ্যা 1 লক্ষর অধিক হয়েছে। ওড়িশারে মধ্যে বয়স্ক সংখ্যা বৃদ্ধি পাইছি, কিন্তু পরিবার সদস্য ব্যস্তবহুল জীবন ভিতরে বয়স্ক সেবা পাউলে মধ্যে কেতেক ক্ষেত্রে সে যত্নরে প্রতিবন্ধক সৃষ্টি হচ্ছে। বয়স্ক মানে পরিবার সদস্য সেবা শুশ্রূষা সহ সমভাবাপন্নতা আশা করতে। অত্যন্ত গরিব মূল্যা শ্রেণীর পরিবার সদস্য মানে বয়স্ক প্রতি যথেষ্ট সেবা ও স্নেহ দেবার ব্যাঘাত উপজি থাকে। বয়স্ক সহরাঞ্চলরে আমোদ প্রমোদ ব্যায়াম, ফিজিওথেরাপি ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের স্বতন্ত্র জেরিয়াটিক

শ্রোতা বন্ধু আপন মানে অনুরোধ করিবা চলচ্চিত্রটি হয়েছি টু স্টেটস। যুগলকণ্ঠে গাইছেন শিল্পী অরিজিৎ সিং ও চিন্ময়ী শ্রীপদা।

শ্রোতা বন্ধু আপন মানে অনুরোধ করছেন হম দিল দে চুকে সনম চলচ্চিত্রের এই গীতটি গাইছেন শিল্পী কুমার সানু ও কবিতা কৃষ্ণমূর্তি।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু।
1: নমস্কার শ্রোতা বন্ধু।
0: অনেক অনেক শুভেচ্ছা সহ আরম্ভ করুছু আপন মানকর চিঠিপত্র কো নেই কার্যক্রম সমীপেছু। উপস্থাপনারে মু বীণা পাণি সিং আও মো সহিত অছন্তি নিবেদিতা পারি।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু, আপন মানকু বহুত বহুত স্বাগত আম সমীপেশুর আসরকু।
0: শ্রোতা বন্ধু, আমার এই কার্যক্রমর আরম্ভ আজি চিঠিরে চিঠিরে। আপনক চিঠি পরা আমার প্রেরণা, আমার উৎসাহ।
1: অপা, আও সময়?
0: হ্যাঁ নিবেদিতা, সময় সময় কথা কহিলারু ইচ্ছা হুয়ে, ভারি ইচ্ছা হুয়ে। যদি এই পৃথিবীটা সময়ের হাত ধরন্তা, আউ অতীতকু ধীরে ধীরে ফেরি যাআন্তা, কেতে ভাল হুয়ন্তা। হজিলা পিলাদিন আমার ফেরি আসন্তা, যেউঠি নথান্তা ছন্দ কপট লহুলুহর নই, ভোক শোষ আউ যন্ত্রণা ভরা দুঃখর ছাই। এমিতি হুয়ন্তা কি সূর্য আসন্তা নূয়া সকালকু নেই, আউ কোইলি ঝুলন্তা বসন্ত দোলিরে কুহু কুহু গীত গায়ে, পুনি ধরণীরাণী সজেই হুয়ন্তা নূয়া নূয়া রঙ্গকু নেই। সতরে শ্রোতা বন্ধু, এই পৃথিবীটা যদি সময়ের হাত ধরন্তা, আউ অতীতকু ধীরে ধীরে ফেরি যাআন্তা।
1: কেবে নুহে, কেবে নুহে অপা, সময় কেবে ফেরে না, সে পরা আসি পৌঁছি গলানি। চিঠি পড়িবি অপা?
0: পড় পড়।
1: প্রথমে চিঠিটি দেইছন্তি ইঙ্কিড়াপাড়ু ইপ্সিতা রমাকান্ত, সস্মিতা প্রিয়ব্রত, রূপালি এবং দিনেশ। সেমানে সবু লেখিছন্তি সমীপেশু কার্যক্রমর দুই অপাঙ্কু আমার শুভ সন্ধ্যা সহ নমস্কার।
0: আমার মধ্যে শুভ সন্ধ্যা সহ প্রতি নমস্কার শ্রোতা বন্ধু।
1: পুনি সেমানে সবু লেখিছন্তি, অপা আমে মানে আকাশবাণী বারিপদা কেন্দ্ররু প্রচারিত সবু কার্যক্রম শুনুছু, বহুত ভাল মধ্যে লাগুছি। আমে মানে রেডিও শুনু কিন্তু চিঠি দেই পারু নাহু, ব্যস্ততা ভিতরে সবুবেলে রহুছু। গত সপ্তাহর প্রায় সবু কার্যক্রম আমি শুনিছু, বহুত মন ছুঁয়া লাগিলা কার্যক্রম সবু। চাষবাস কার্যক্রমরে শুনিলু প্রকৃতির সবুজিমাকু আমি বজায় রাখিবা, সেইপরি পরিক্রমা কার্যক্রমরে শুনিলু বারিপদার সিদ্ধি বিনায়ক পীঠ, পুনি যুববাণীরে শুনিলু এই বোধে ভালো পাইবা। বহুত অজানা কথা সবু জানিলু চাষবাস কার্যক্রমরু, আহুরি বহুত কথা মধ্যে শিখিলু। পরিক্রমারে অনেক স্থানর খবর জানিলু, আউ যুববাণীর সঙ্গীত রূপক আম মনকু পুরাপুরি ঝুমেই দেলা। বহুত সুন্দর কার্যক্রম প্রচার প্রসার করিথিবারু অপা এবং ভাইমানকু আম তরফরু বহুত বহুত ধন্যবাদ নিশ্চয় জনাই দেবে। আমার অনুরোধ, আগকু আসুছি মহালয়া, এহাকু নেই ভালো ভালো কার্যক্রম শুনাইবে অপা, রহুছু নমস্কার।
0: বাহ, বহুত সুন্দর চিঠিটি দেইছন্তি শ্রোতা বন্ধু। আপনক চিঠি পাই আমি বহুত খুশি হেলু, বেশি খুশি হেলু। আপন মানে আমার নিয়মিত শ্রোতা জানি, জীবনের ব্যস্ততা সবুবেলে লাগি রয়েছে শ্রোতা বন্ধু, তথাপি রেডিও শুনিবাকু সময় কাটিথিবারু আপন মানকু বহুত বহুত ধন্যবাদ। পুনি লেখিছন্তি আপন মানে চাষবাস কার্যক্রম শুনিছন্তি, সেথিরে প্রকৃতির সবুজিমাকু আমি বজায় রাখিবা, এ সম্পর্কে শুনি বহুত অজনা কথা মধ্যে জানিলে এবং শিখিলে, বহুত সুন্দর কথা শ্রোতা বন্ধু। পুনি পরিক্রমারে শুনিলে বারিপদার সিদ্ধি বিনায়ক পীঠ, আর যুববাণীরে শুনিলে এই বোধে ভালো পাইবা, বহুত খুশির কথা। ইচ্ছা থিলে উপায় বেড়ে বেড়ে আসে শ্রোতা বন্ধু, আপনার ইচ্ছা শক্তি রেডিও শুনিবা পাই আহুরি বৃদ্ধি পাও, আর স্নেহ সদিচ্ছা মধ্যে এমতি সদা রহিথাও। আপনার হাত লেখা চিঠিটি সিনা ছোট, হেলে এই ছোট চিঠিটি আমপাই অসীম প্রেরণা যোগাই থাকে নূয়া নূয়া কার্যক্রম করিবাকু। তেণু শ্রোতা বন্ধু চিঠি নিশ্চয় দেবে, আপনার অনুরোধ কু মধ্যে আমি মনে রাখিলু, আগুকু আসুছি মহালয়া, তেণু এহাকু নেই কার্যক্রম নিশ্চয় শুনাইবু, এথিরে দ্বিমত নাহি শ্রোতা বন্ধু। তেবে চিঠি খণ্ডিয়ে দেবাকু জম্মারি ভুলিবেনি, হেলা। পরবর্তী চিঠি নেবে ইতা।
1: এথর চিঠি

শ্রোতা বন্ধু শুনুলে, শ্রোতা বন্ধুমানঙ্କର চিঠিপত্রর উত্তরপু নেই কার্যক্রম স্বামী বিশু উপস্থাপনার থিলে বীণাপণি সিং ও নিবেদিতা বারিক। আকাশবাণী বারিপদা ষ্টুডিও ঘড়িরে সময় বর্তমান রাতে 8:45 হওয়া যাচ্ছে। হিন্দিরে সম্বাদ রিলে করে প্রচার করুছু আকাশবাণী দিল্লির, শুনিপারিবে অল্প সময় মধ্যে।